বেন্দাক্ত আতশ বিদাদ শহররা খুরা নীদ বাকি বিমাদ হমহা নক রাজা জিয়াফতাদ কুনাদ চো খুশ গস্ত।